প্রেসিডেন্ট দমাল ফাতেমা ওরে ন্যাশনাল কাউন্সিল কমলচি ওরা কোপে তখন ইতালিয়ান সে কোনো আছে।